তোকে ভাগা ভাগা রে ভাগা রে ভাগা রে ভাগা রে ভাগা বোলা দেবী মাফ কিজিয়ে মেরে সাথ জরা ইনসাফ কিজিয়ে মুঝকো আপনে ঘর জানা হ্যায় বরনা বিবি ফির মারেগি